0: अभी आप तमिल कार्यक्रम सुन रहे थे। ये आकाशवाणी का श्री विजयपुरम केंद्र है। इस समय शाम के 5:30 हुए हैं। लीजिए अब सुनिए बांग्ला कार्यक्रम।
1: आकाशवाणी श्री विजयपुरम केंद्र থেকে শুরু করছি আজকের বাংলা অনুষ্ঠান। অনুষ্ঠানটি প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 438.6 মিটার অর্থাৎ 684 কিলোহার্টজ থেকে। অনুষ্ঠানে আজ রয়েছে মহিলাদের একান্ত নিজস্ব অনুষ্ঠান চিরন্তনী। অনুষ্ঠানের শুরুতে শ্রী মা সারদা দেবীর এই উক্তিটি, পৃথিবীতে ভালো থাকার একটি মাত্র উপায় আছে, সেটা হল প্রতিদান পাওয়ার আশা না করে শুধু ভালোবেসে যাওয়া। শ্রী মা সারদা দেবীর এই উক্তি দিয়েই শুরু করছি আজকের অনুষ্ঠান। এখন বলবো প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বীমা যোজনা নিয়ে দু চার কথা। প্রধানমন্ত্রী দুটি বীমা যোজনার শুভারম্ভ করেছেন, একটি প্রধানমন্ত্রী সুরক্ষা বীমা যোজনা এবং অপরটি প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বীমা যোজনা। প্রধানমন্ত্রী জীবন জ্যোতি যোজনায় ব্যাংকে 330 টাকা থাকতে হবে এবং 18 থেকে 50 বছরের বয়স্ক নাগরিক যোগদান করতে পারে। বিমার কভারেজ 55 বছর পর্যন্ত স্বাভাবিক মৃত্যুতে ও 2 লাখ টাকা পরিবারকে দেওয়া হবে। 1 জুন থেকে লাইফ কভার শুরু হবে। ডিক্লারেশন ফর্ম ফিল আপ করে খেয়াল রাখতে হবে যেন অ্যাকাউন্টে 330 টাকা রাখা থাকে। সুতরাং নিজের সুরক্ষায় ও পরিবারের সুরক্ষায় এই যোজনায় যোগদান করা অবশ্যই প্রয়োজন।

0: শ্রোতা বন্ধুরা, এখন শুনবেন আকাশবাণী 90 বছর পূর্তি উদযাপন উপলক্ষে কিছু কথা। বলছেন শোভা রানী দাস।
1: আকাশবাণীর 90 বছর পূর্তি উদযাপন, 90 বছর পূর্তি উদযাপন করছে আকাশবাণী। এটি শুধু একটি প্রতিষ্ঠানের দীর্ঘ পথ চলার স্মারক নয়, বরং সংস্কৃতি, ভাষা ও অনুভূতির এক অবিচ্ছেদ্য অংশের উদযাপন। প্রায় 1 শতাব্দী ধরে আকাশবাণী তার সুর, শব্দ ও কথার মাধ্যমে মানুষের জীবনে গভীর প্রভাব ফেলেছে। শুরুর দিনগুলোতে যখন রেডিও ছিল মানুষের প্রধান বিনোদন ও তথ্যের মাধ্যম, তখন থেকেই আকাশবাণী ঘরে ঘরে পৌঁছে গিয়েছিল। সাহিত্য, সঙ্গীত, নাটক ও সংবাদ সব মিলিয়ে এটি হয়ে উঠেছিল এক সম্পূর্ণ সংস্কৃতি প্ল্যাটফর্ম। রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা ও গান, কাজী নজরুল ইসলামের সৃষ্টি, আবৃত্তি ও পরিবেশনা শ্রোতাদের হৃদয়ে বিশেষ স্থান করে নিয়েছিল। আকাশবাণীর অন্যতম শক্তি তার সঙ্গীত অনুষ্ঠান। রবীন্দ্রসঙ্গীত, নজরুল গীতি, লোকসঙ্গীত থেকে আধুনিক গান, সবকিছুই এখানে

0: উঠেছিল এক সম্পূর্ণ সংস্কৃতি প্ল্যাটফর্ম। রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা ও গান, কাজী নজরুল ইসলামের সৃষ্টি আবৃত্তি ও পরিবেশনা শ্রোতাদের হৃদয়ে বিশেষ স্থান করে নিয়েছিল। আকাশবাণীর অন্যতম শক্তি তার সঙ্গীত অনুষ্ঠান। রবীন্দ্র সঙ্গীত, নজরুল গীতি, লোকসঙ্গীত থেকে আধুনিক গান সবকিছুই এখানে সমান গুরুত্ব পেয়েছে। শুধু বিনোদন নয়, এই অনুষ্ঠানগুলো সঙ্গীতের ঐতিহ্য সংরক্ষণে ও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। একইভাবে রেডিও, নাটক ও গল্প বলার অনুষ্ঠানগুলো এক সময় শ্রোতাদের কল্পনার জগতে নিয়ে যেত, যা আজও নস্টালজিওর অংশ হয়ে আছে। সংবাদ পরিবেশনায় ও আকাশবাণী অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বিভিন্ন ঐতিহাসিক মুহূর্ত, সামাজিক পরিবর্তন ও জাতীয় সংকটের সময় নির্ভরযোগ্য তথ্য উৎস হিসাবে এটি মানুষের আস্থা অর্জন করেছে। এর স্পষ্ট উচ্চারণ ও সহজ ভাষা সব শ্রেণীর মানুষের কাছে সংবাদকে পৌঁছে দিয়েছে। সময়ের সঙ্গে তাল মিলিয়ে আকাশবাণী নিজেকে বদলেছে। আজকের ডিজিটাল যুগে এটি অনলাইন, স্ট্রিমিং, মোবাইল অ্যাপ ও বিভিন্ন আধুনিক প্ল্যাটফর্মের মাধ্যমে বিশ্বজুড়ে বিভিন্ন ভাষাভাষী মানুষের কাছে পৌঁছে যাচ্ছে। ফলে দেশ বিদেশে থাকা বিভিন্ন ভাষাভাষীর মানুষ সহজেই তাদের সংস্কৃতির সঙ্গে যুক্ত থাকতে পারছেন। 90 বছরের এই উদযাপন তাই শুধু অতীতের স্মৃতি নয়, ভবিষ্যতের দিশাও। এটি সেই সব শিল্পী, ঘোষক, লেখক ও কর্মীদের প্রতি শ্রদ্ধা, যাদের অবদানের আকাশবাণী আজ এই উচ্চতায় পৌঁছেছে। একই সঙ্গে এটি নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করে এই ঐতিহ্যকে এগিয়ে নিয়ে যেতে। রেডিওর সহজতা, আন্তরিকতা ও কল্পনা শক্তিকে জাগিয়ে তোলার ক্ষমতা আজও অমলিন। 90 বছর পরেও আকাশবাণী শ্রোতাদের হৃদয়ে এক চিরন্তন সুর হয়ে বেজে চলেছে। ধন্যবাদ।
1: এতক্ষণ শুনছিলেন আকাশবাণীর 90 বছর পূর্তি উদযাপন উপলক্ষে কিছু কথা বললেন শোভারানী দাস।
2: The Indian Navy invites online applications from unmarried male and female candidates for short service commission information technology entry. Last date for submission is 1st June 2026. For more details visit www.joinindiannavy.gov.in. The Indian Navy, combat ready, cohesive, Atmanirbhar, safeguarding seas for a viksit Samriddh Bharat.
1: শ্রোতা বন্ধুরা, এখন বলবো সন্ত্রাসবাদ বিরোধী দিবস বা অ্যান্টি টেরোরিজম ডে সম্পর্কে কিছু কথা। সন্ত্রাসবাদ বিরোধী দিবস প্রতি বছর 21শে মে ভারতে পালন করা হয়। এই দিনটি সন্ত্রাসবাদের বিরুদ্ধে সচেতনতা গড়ে তোলা এবং সমাজে শান্তি ও সম্প্রীতি বজায় রাখার উদ্দেশ্যে উদযাপিত হয়। 1991 সালের 21শে মে রাজীব গান্ধীর হত্যাকাণ্ডের স্মৃতিতে এই দিবসটি পালিত হয়, যা একটি মর্মান্তিক সন্ত্রাসী হামলা ছিল। সন্ত্রাসবাদ মানবতার জন্য একটি বড় হুমকি। এটি সমাজে ভয়, অস্থিরতা ও বিভাজন সৃষ্টি করে। নিরীহ মানুষের প্রাণহানি এবং সম্পদের ক্ষতি এর প্রধান ফলাফল। তাই সন্ত্রাসবাদ প্রতিরোধে সবাইকে সচেতন ও ঐক্যবদ্ধ থাকা আবশ্যক। এই দিনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি ও বেসরকারি সংস্থা সন্ত্রাসবাদ বিরোধী শপথ গ্রহণ, আলোচনা সভা এবং সচেতনতা কর্মসূচির আয়োজন করে। মানুষকে সহিংসতার বিরুদ্ধে অবস্থান নিতে এবং শান্তির পক্ষে কাজ করতে উদ্বুদ্ধ করা হয়। সন্ত্রাসবাদ বিরোধী দিবস আমাদের মনে করিয়ে দেয় যে শান্তি ও সহনশীলতা বজায় রাখাই একটি সুন্দর সমাজ গঠনের মূল চাবিকাঠি। আসুন আমরা সবাই মিলে সন্ত্রাসবাদের বিরুদ্ধে রুখে দাঁড়াই এবং একটি নিরাপদ ও শান্তিপূর্ণ বিশ্ব গড়ে তুলি।
3: এবারে আবহাওয়ার খবর। আবহাওয়া দপ্তর থেকে পাওয়া সূত্র অনুযায়ী আগামী 24 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের বেশিরভাগ স্থানে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আবহাওয়ার খবর শেষ হলো।

এখন জলযান যাত্রার খবরাখবর। MV রানীচাঙ্গা আগামীকাল সকাল 6টায় শ্রীবিজয়পুরম থেকে ভায়া স্বরাজদ্বীপ ও লং আইল্যান্ড হয়ে রঙ্গতের উদ্দেশ্যে যাত্রা করবে এবং ওই দিনই দুপুর 12টায় রঙ্গত থেকে ওই একই পথে শ্রীবিজয়পুরম ফিরে আসবে। MV কামুটা আগামীকাল সকাল 6:15 শ্রীবিজয়পুরম থেকে শহীদ দ্বীপের উদ্দেশ্যে যাত্রা করবে এবং সকাল 8:30 শহীদ দ্বীপ থেকে শ্রীবিজয়পুরম ফিরে আসবে। MV বাম্বুকা আগামীকাল সকাল 6:15 শ্রীবিজয়পুরম থেকে স্বরাজদ্বীপের উদ্দেশ্যে যাত্রা করবে এবং সকাল 8:45 স্বরাজদ্বীপ থেকে শ্রীবিজয়পুরম ফিরে আসবে। MV ভারত সীমা আগামীকাল রাত 9টায় শ্রীবিজয়পুরম থেকে লিটিল আন্দামানের উদ্দেশ্যে যাত্রা করবে এবং পরের দিন সকাল 8টায় লিটিল আন্দামান থেকে শ্রীবিজয়পুরম ফিরে আসবে। MV বারাটাং আগামীকাল সকাল 7টায় শ্রীবিজয়পুরম থেকে ভায়া মায়াবন্দর হয়ে ডিগলিপুরের উদ্দেশ্যে যাত্রা করবে এবং পরের দিন সকাল 7টায় ডিগলিপুর থেকে ভায়া মায়াবন্দর হয়ে শ্রীবিজয়পুরম ফিরে আসবে। জলযান যাত্রার খবরাখবর শেষ হলো। বন্ধুরা, চিরন্তনীর আসরে আজকের বিষয় হলো আমাদের ইতিহাসে নারীদের ভূমিকা এবং স্বাধীনতায় তারা কতটা অনুপ্রেরণা দিতে পেরেছেন। নারী বিকাশ ও প্রগতি নিয়ে কিছু কথা ও সঙ্গে থাকবে গান। এবারে আসি আজকের বিষয়ে। যুগে যুগে নারী তার অদম্য সাহস, ত্যাগ ও বলিদানের পরিচয় দিয়ে এসেছে। রাষ্ট্রের মঙ্গলে তাদের সমর্পণ সমাজের সকল শ্রেণীর মানুষকে প্রেরণা প্রদান করে জাগরিত করেছে। সাধারণত নারীকে বীরঙ্গনা না বলে অবলা রূপে ঘোষণা করা হয়েছে, তাদের প্রতি অত্যাচার করা হয়েছে, তাদের সমাজে বাধার পাহাড় তুলে দেওয়া হয়েছে। প্রকৃতপক্ষে এ হলো নর বা পুরুষদের কৃতজ্ঞতার পরিচয়। যদি আমরা ইতিহাসের প্রতি আমাদের দৃষ্টি নিক্ষেপ করি, তাহলে দেখতে পাব যে আদিকাল থেকেই নারীরা পরাক্রমী ভূমিকা পালন করে এসেছে। কিন্তু ইতিহাসের মধ্যকাল থেকে নারীদের ঘোমটা দেওয়া, চার দেওয়ালে আবদ্ধ বলে অবলার চিহ্ন তাদের ওপর দেগে দেওয়া হয়েছে।

চন্দ্রগুপ্তের দেহরক্ষী হিসেবে মহিলার উল্লেখ মেঘাস্তিনিশের বর্ণিত রচনা থেকে জানা যায়। কৌটিল্য মহিলা ধনুর্বিদের কথা উল্লেখ করেছেন। বেদে এমন নারীদের প্রসঙ্গের উল্লেখ আছে যেখানে নারী যুদ্ধে পা কেটে যাওয়ার পরেও অশ্বিনী কুমার দয়ের দ্বারা লোহার পা সংযোজিত করে পুনরায় যুদ্ধস্থলে সংগ্রামে রত হয়েছেন। হনুমান যখন লঙ্কায় গিয়েছিলেন তখন তাকে পরীক্ষার জন্য সুরমা নামের এক রাক্ষসী প্রথমে এগিয়ে এসেছিল। এতেই এটা স্পষ্ট হয় যে সে এতটাই সমর্থ ছিল যে ভগবানের দূতকে পরীক্ষা নিতেও সে পিছু পা হয়নি। রাবণের দুর্গম কেল্লার রক্ষণাবেক্ষণ কোনো পুরুষ নয়, বরং নারীরাই করত। দশরথের প্রাণ রক্ষা করেছিলেন কৈকেয়ী। মহাভারতের সময়ে সুভদ্রাকে মহারানীদের মধ্যে গণনা করা হতো এবং তিনি যুদ্ধেও তার শৌর্যের পরিচয় দিয়েছিলেন।

ত্যাগ ও বলিদানের প্রতিমূর্তি বেদের ঋষিগণ ধৃতশ্রোতা শ্রুতবতী সুলভা প্রমুখ ছিলেন, যারা আজীবন অবিবাহিত থেকে সমাজ কল্যাণের কাজ করে গেছেন। বুদ্ধের সময়ে আম্রপালির নাম উল্লেখযোগ্য, যে তার নিজের সমস্ত বৈভব বুদ্ধের পায়ে সমর্পণ করে স্বয়ং ধর্মপ্রচারে রত হয়ে গিয়েছিলেন।

আধুনিক সময়েও নারীদের অদ্ভুত প্রতিভার পরিচয় স্বাধীনতা সংগ্রামের সময় পাওয়া যায়। শত শত মহিলা এই স্বাধীনতা সংগ্রামে তাদের সাহস, ভয়হীনতা এবং সমর্পণের ভাবে চিরস্মরণীয় হয়ে থাকবেন। সত্যি কথা বলতে কি, নারীদের নিষ্ঠা, তৎপরতা এবং কঠোর পরিশ্রম পুরুষদের রাষ্ট্র জাগরণের উদ্দেশ্যে এগিয়ে যেতে প্রেরণা প্রদান করেছিল। ঝাঁসির রানী লক্ষ্মীবাই, মুঘল বংশের জিতনমহল এবং অযোধ্যার নবাবের স্ত্রী বেগম হাজরামহল, এমন কিছু প্রতিভাবান গণ আছেন যারা নানা সাহেব পেশোয়া, তাঁতিয়া টোপি, সম্রাট বাহাদুর শাহ জাফর প্রমুখদের শুধু প্রেরণাই দেননি, বরং তাদের কাঁধে কাঁধ মিলিয়ে সংগ্রামের নেতৃত্ব ও সামলেছেন। 1857 সালে গদর দিল্লির মুখ্য সঞ্চালিকা ছিলেন বেগম জিনাত মহল।

যখন সর্বত্রই ত্রাহি ত্রাহি রব উঠে গিয়েছিল, এমন অবস্থায় সর্বপ্রথম রানী লক্ষ্মীবাই ইংরেজদের সামনে দেবী দুর্গা রূপে প্রকাশিত হন। তার শৌর্য, সাহস ও পরাক্রমের সামনে ইংরেজদের দাঁতের দাঁত লেগে গিয়েছিল। রণভূমিতে লড়াই করতে করতে রানী লক্ষ্মীবাই মারা যান, কিন্তু তিনি বিপ্লবের বীজ বপন করতে সক্ষম হন, যার অন্তিম পরিণতি গান্ধীজির স্বাধীনতা আন্দোলন রূপে প্রকাশিত হয়।

0: এই শৃঙ্খলা এখানেই।
1: এই গানখানির সঙ্গে শেষ হলো মহিলাদের একান্ত নিজস্ব অনুষ্ঠান চিরন্তনী।

এর সঙ্গেই শেষ হলো আজকের বাংলা অনুষ্ঠান। অনুষ্ঠানটি প্রচারিত হলো আকাশবাণী শ্রীবিজয়পুরম কেন্দ্র থেকে। সঙ্গে ছিলাম আপনাদেরই বন্ধু নিভা রানী। আজ তাহলে আসি, নমস্কার, শুভরাত্রি।